আমার সিন্তি, আমার সিন্তি এরা ত্রিতা রোমান্সে দে গাঞ্জাদন কোয়ান্ডো লো ভেস আ লা লুনা সিন প্লাটেয়ারলে এল কোরাসন পেরো জেগাতে আ মি প্লাজা. Llegaste a mi playa envuelta en la primavera.